0: Dit is Urgent FM.
1: 7 uur.
0: Urgent FM.
2: Listen to our theory.
3: Μέρη φιλουμέν, μέρη.
4: Καλώς αναμάνα,
5: βάλε. Μιον παγά, παγά.
6: Πατσούμε δεν είναι υπόνα ότι. Απίτσινο παπά σε πετύ. Ήδη αγώ. Βέρω τι να γαμπάμω, τι να γαμπάμω.
7: Terwijl Gent zich opmaakt voor het filmfestival en Urgent een meeting heeft over het programma Filmfest, draaien wij lekker muziek. Een trip rond de wereld. Welkom bij Radio Taxi.